0: কাল চা গাম হোসাই সর প্রোগ্রাম ওরবি কল নে শিখে বলে ইয়া মেসেজ নে শিখে বলে নো আগা হাজুর ইয়দবি মতলব জেদি চে মানে প্রোগ্রাম ওরবি হামশাই সর রেডিও লাগে বলি দো আচ্ছা জি সালাম স্যার কেসে হো মে সুনিহান শু ইজ ভেরি ওয়েল ডেরা মনে না থ্যাংক ইউ মেসেজ কেবল ডেরা ডেরা মনে না হাজি কল যুগম দেশে মিলি জি পর 0927291292 মানে কেসি কাল বানিছে বলসু কো দেখেম জানা দে আসসালামু আলাইকুম সু খবর কি বেকেম জানা মনোর দক্ক রাখনা মনোর তো প্রোগ্রাম কি হর কলি ফার্স্ট টাইম কল দেব গো আচ্ছা ফার্স্ট টাইম আচ্ছা জি ফার্স্ট টাইম কল দেব গো নো বিয়াহ ধরতা রেডিও অমন করক ফ্যামিলি কে হর কলি
1: মানানা
0: শাহদার তুই এই চিকল না প্রোগ্রাম না ওরবে এক সাল বয়স বল সরং ইদার তো পাতা বলা গিদা রেডিও অমন করক বারে কি
1: অচানক
0: থেকে আন কড়ালা অচানক থেকে আন কড়ানো অচানক দি চা প্রোগ্রাম বিশ্বরি ও আচ্ছা সেই মাশাল্লাহ জবরদস্ত নো বে তো সবল ছি দা মাশাল্লাহ করক কে হর রেডিও শতা সহি জবরদস্ত বেহতরিন নো বে তো সবল ছি মাশাল্লাহ খপল করক কে হর রেডিও শতা আসে খুশুল আসবে ওকে না মতলব খুশুল আসবে ওকে না সিদা হোক কি হোক মাসলা রেডিও শোলা ও দল কে ও জিয়া ও সফা ও ক্লিয়ার এর সি সহি না বিলকুল শাহ বরা দো সব বেল গোড়ে প্রোগ্রাম কি টপিক দেবর দলে দে না খাজি সহি ঠিক সে বাদ বিয়া হোদে টপিক না দেবর দলে নূর বসবেল গোড়ে জি বলসুক কেমন দি আসসালামু আলাইকুম সু খবর কি কেমন বখতানুর ইউ দে ওয়াজিরিস্তান নরুগাই ও বল মাশাআল্লাহ দে করকনা
2: আও কলাই সরকন
0: খাজি বখতানুর তো প্রোগ্রাম কি ডে ডে হর কে লেই বখير হলে
2: ডেরা মন না তারিখ বৈছ না ইনশাআল্লাহ
0: আলহামদুলিল্লাহ খير খরিয়ত তে কেম জেনা কল লিখনাই
2: করকনা করকনা জি
0: করক কি কেম জেনা
2: তফসিল গডি
0: আচ্ছা জি শাশা সহি নূর শেই কেনা জিন্দেগি শাদো
2: আল্লাহ দা রোজো সিনিয়র কলেজ মশহুর গই
0: আচ্ছা সহি দা বিলকুল দাসি দি শাহদার তো ওই কেনা মো পক্ষে মক্কি দে হাঁচার তাকে কাল কড়াই দেয় বিলকুল বিলকুল মো তো বস ইউদেশ বল কেনা
2: প্রোগ্রাম নদী ঢের পরে কুমুজ মে ওদা সুজে লাকার রাসকে কে শাল তস লালে দাসে মানা রেহান ভাই শাল শাহসান সদা সব প্রোগ্রাম নজর কাও নুর হম যা
0: بالکل بالکل بس مصروفیات جی بالکل بالکل مصروفیات چکم دردی میں خیر خیریت تھی دارت ہوئی ہے کمیش میں گورا ضرور چکم لیسر دی گنا آپ پروگرام کی مطلب کہ یو دوینا خور تو یو دی دی
2: بے شک
0: آو کہنا بالکل نماشا ڈیز یو تو مینوال چی آغا مطلب اور لیسر دی نو آغا اس ہو پروگرام کی کال کبھی میسج کبھی دین علاوہ ڈیر داسی دی چاہا ہمشی سر آور بھی
2: بے شک
0: সেই আচ্ছা জি দাঁড়াতে হুই আছে প্রোগ্রাম কি মো টপিক রোড টপিক দেবর দলে দেয়
2: টপিক সঙ্গে উস আছে ইউ পাঁচ ছ মিনিট দিয়ে ওলাগ মানে যাচ্ছে রুচি বকাল ঠিক আছে ইনসান উকি এক্সপল গল্প এক্সপল এক্সপাস এটা প্রচার ভাবে হোক এই সড়াই গলতি মুখে গলতে মুখে বিয়ার পুজ গলতি কই মরা চা হোক পুজমো
0: জি বিলকুল
2: দিন অবস্থা মতায় ইনসান কমজোর হতা মানে যে মজা তো করা
0: বিলকুল
2: সবির বগি জির হোজায় কাল ফুরগল হোজায় ড্রাফ সাল কেনা
0: او کنه بالکل هغه کال دراو شو.